আমিখান লাগা লিসনার দুর্গেশ নাগানপুরি, রাধিশ্যাম নাগানপুরি, বন্দনা ভাবনা বিন্টু গুলু কুসুমবাই, বাবু দিব্যাঞ্জ আর সুরাজ কুমার ডাকসে ক্রাম জসপাদি মাথা প্রদেশপুরা কানাহনিক না এনজয় করে আছে উনালে কি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ফর রাইটিং ইন টু আস। গুড মর্নিং অ্যান্ড নমস্কার টু অল অফ ইউ। জয় মাদা দি রেডিও লিসনার্স গ্রুপ মধ্যপ্রদেশ প্রবি কানাহনিক না এনজয় করে আছে উনালে কি দিয়েছে। গুড মর্নিং টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। রুকবুলে মেথা আমি খালনাক রেগুলার লিসনার কুই আছে ওয়ার্ল্ড কাপ কত মহালগত সব মানু লাগা খর খানবরা নিজের নিজের লাগা কান্ট্রি সাপোর্ট করিয়া লাগা ফ্ল্যাগস খান হাতাই দিয়ে আছে কুই আছে। অ্যান্ড ওয়েল দ্যাট ইজ কোয়াইট নর্মাল রাইট। আই থিঙ্ক আই গেস ওনলি টু ফ্ল্যাগস উইল বি রিমেনিং রাইট নাও রাইট, টু ফ্ল্যাগস হুইচ মিন্স আর্জেন্টিনা অ্যান্ড স্পেইন লাগা ফ্ল্যাগকে রিমেইন করে থাকি পড়ে। এনিওয়ে লেট আস হোপ আমি কানে সানডে সানডে ডাকতে কোনোবা ফ্ল্যাগ হামেশা কারণে রাখি থাকব, মানে ফর দ্য নেক্সট অবাউট ফোর ইয়ার্স কোন লাগা ফ্ল্যাগ থাকি বলে আছে একটু ডিসাইড করে হব রাইট। লেট আস প্রে হোপ দ্য বেস্ট ওয়ান উইন্স। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রুগবলে মেথা ফর রাইটিং ইন, আর শুনিক না এনজয় করে থাকবি। আর মাই ডি ফ্রেন্ডস আপনি খান এটা কোন কোন টিউন ইন করে কিনা আছে আপনি খানবি আমি খানকে লিখি কিনা পতাই দিব পারিব। ফোন নম্বর আছে 9436805333। আর একবার ফোন নম্বর কুই দিয়েছে 9436805333। তাতে আপনি কানি এফ এম স্পেস এফ টাইপ করে কিনা আপনি লাগা মেসেজ লিখি কিনা পতাই দিবি। আজি লাগা প্লে লিস্ট কেনে লাগিয়ে আছে নিবি, আজি লাগা দিন কেনে থাকি আছে আপনি লাগা জায়গা দিয়ে এটুকু সব অপরে সব লিসনার্সকে শেয়ার করে দিবি। ওকে তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক। আমি কানি আর বি 1942 আ লাভ স্টোরি ফিল্ম রাহি আর বি একটা গীত শুনে আব, আর এটা হলে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সং একটা থাকি আছে হুইচ শো কেসেস কবিতা কৃষ্ণমূর্তিজ এক্সপ্রেসিভ ভোকালস। আর তাতে আর্ট ডিপার্টমেন্ট লাগা একদম একটা বাহরি বলে নাবড়া লাগা কম্পোজিশন একটা থাকি আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস সাম সংস ডোন্ট নিড লাউড মিউজিক, they simply touch the heart with their melody and emotion, and this is one of that kind. Honikina enjoy agree lyrics to say Javed Akhtar film is a 1942 a love story.

মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কান সব কানা শুনে কিনা এনজয় করে থাকবে বলে মানে পড়া উমিদ করে আছে। আর এই উমিদ আপনি কোনবা মেসেজেস খান মানে পড়ি দিয়ে আছে। ইয়াতে সুরজ ভার্মা, ঋষভ খানাক, ভাবনা ভার্মা, প্রেমলাল ভার্মা আর মমতা পাই ভার্মা তাইখান মধ্যপ্রদেশ পর গুড মর্নিং আর বিগ সালাম জানাই দিয়ে আছে। কানা শুনে কিনা এনজয় করে আছে লিখি দিয়েছে, গুড মর্নিং অ্যান্ড বিগ সালাম টু সুরজ ভার্মা অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। দুর্গেশ পর আজ লাগা প্রোগ্রাম বেশি ভাল লাগে আছে কয়ে আছে, থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ জি, কন্টিনিউ টু লিসেন। ইয়াতে প্রোগ্রাম কত নাক চাটি থাকবে আর একর বাজে আঠাবার লোক আপনি খানগে আনি দিয়ে হব লাইভ ফোন ইন প্রোগ্রাম। তো আপনি খান সবই দাঁতে বিষ হিসালো বলে কারণে আপনি খান সবকে কই দিয়ে আছে। ওকে, লাম্বুদার রেডিও লিসনার্স গ্রুপ এফ এম ট্রাগমন ফ্যামিলি লাগা তখন বি গুড মর্নিং বেশ আনি দিয়েছে, কারণ আপনি কিনা এনজয় করে আছে মানে লিখি দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুনিতা বসুমাতারী ফ্রম বোকাজান, আমি খান লাগার রেগুলার লিসনার থাকি আছে, তাই বি ডিউটি করি কিনা গানা শুনি কিনা এনজয় করে আছে কোনো লিখি দিয়েছে। সুনিতা বসুমাতারী, গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মেসেজ পড়া তাতে রখি থাকিব। ইয়াতে নেক্সট গীত আমি খান শুনি হব দিল তো বগল হে ফিল্মরা। মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্য ফার্স্ট রেইন অফেন ব্রিংস আউট দ্য চাইল্ড ইন অল অফ আস, রাইট? অ্যান্ড দিস সং সেলিব্রেটস দোজ জয়ফুল মোমেন্টস বিউটিফুলি। শুনে কিনা এনজয় করবি উদিত নারায়ণ আর লতা মঙ্গেশকর অবস্থে। মিউজিক দিছে উত্তম সিং, লিরিক্স আনন্দ পক্ষী।

আমরা একটা গীত শুনি হব, আখো কে গুস্তাখিয়ান। কুমার সানু গাবিদা কৃষ্ণমূর্তি কোয়া গীত আর খরচ, মিউজিক দিছে ইসমাইল দারপার, লিরিক্স মেহবু। দো নট ফিল্মড ইন হেভি রেইন, ইট ইজ সুইথিং মেলোডি অ্যান্ড রোমান্টিক মুড মেক ইট এ পারফেক্ট কম্প্যানিয়ন ফর আ রেইনি ডে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মনসুন ইজ নট ওনলি অ্যাবাউট রেইন, রাইট? ইট ইজ অলসো অ্যাবাউট কোয়াইট মোমেন্টস, warm memories and heartfelt conversations. Yada hunikana enjoy korbi hum til te juke sanam film writer dramatic geet.

আমি খালনাকা লিসনার্স সুর রেডিও লিসনার্স গ্রুপ মধ্য প্রদেশ পর কানা শুনি কিনা এনজয় করে আসলে কি দিয়ে আছে থ্যাংক ইউ সো মাচ আপনি খান সবই সদায় টিউন ইন করে থাকবে আর এই নিচিনা আমি খানকে লিখি দিয়ার কারণে খুশি বা জানাই দিয়ে আছে দুর্গেশপরা নেক্সট গেট হলে তাই লাগা লাভলি ফাদার রাধেশ্যাম ডাকানপুরে কিন্তু টিকেট করে দিবি কে আছে মানে টিকেট করে দিয়া হব আমি খালনাকা লিসনার রুকবিলে মেথাপরা কই আছে ওয়ার্ল্ড কাপ লাগা সাপোর্টার্স গান মানে তাইখান লাগা ডিম গান খিলা লাগা ওপরে কোনবাদও কুসাউতি কিনা নাচি দিয়ার কারণে এই নিচিনা থাকি আছে কই কিনা তাইবরা লিখি না পতাই দিয়ে আছে রুকুবলে মেথা দ্যাট ইজ কোয়াইট নর্মাল আই গেস দ্যাট ইজ কোয়াইট ন্যাচুরাল আমি খান সবই আলাগ আলাগ ডিমস খানকে সাপোর্ট করে থাকে আর তাইখান বা জিটিয়া নাই গুলো আমি খান কুসাদও উঠি থাকে রাইট কোনবাদও হইলে টিভি গান ভাঙি দিয়া নইলে বি খড়ে সামান গান ভাঙি দিয়া লাগা ভিডিওস গান ভাইরাল যা যা লাগা বি আমি খান দেখি পাই থাকিছে আর এই নিচিনা আমি খান বেশি আমি খান এই নিচিনা গেমস গান দিয়ে আমি খান লাগা ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকি আছে আমি খালা সাপোর্টার্স গান আমি খালা টিমস গান নইলে বি একটা হিরো কোন আমি খান সাপোর্ট করে আছে তাই কারণে আমি খান বেশি এই নিচিনা কানেক্টেড থাকিয়া কারণে এই নিচিনা আমি খান কুসা উঠিয়া লাগা বি দেখি পাই থাকি আছে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ কোয়াইট ন্যাচুরাল হইলে বি উই শুড নো দ্য লিমিট আমি খানে ইমান বিয়া বা কোসা নথিব লাগে নইলে বি আমি খানে ইমান মানে এক্সটেন্ড ইমান ডাঙর না যাবলে বেশি দরকার থাকে আছে রাইট উই হ্যাভ টু বি আন্ডার কন্ট্রোল আমি খানে একটা কন্ট্রোল বা এই নিচিনা থাকে বলে বেশি দরকার থাকে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং আউট দ্যাট ইস্যু হলে বি আমি খান সবই ইটোরপা জানাই দিয়ে আছে কে আমি খান লিসনার্স গান কোন কোন শুনি আছে আমি খান তো কেতিয়াবি এই নিচিনা নহবলে কারণে বি কই দিয়ে আছে রাইট আমি খান সাপোর্ট করব যেতিয়া নাই গেলে একো নহয় লেট আস প্রে অ্যান্ড হোপ ফর আনাদার অপরচুনিটি রাইট তো মাই ডিয়ার ফ্রেন্ডস এতিয়া আমি খানি প্রোগ্রাম দে শেষ গীত একটা শুনি কিনা এই প্রোগ্রাম শেষ করে দিব মন আছে আর বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু অল আওয়ার লাভলি অ্যান্ড অসম লিসনার্স আপনি খান মেসেজেস খান লিখি না পতাই দিয়েছে আপনি খান লাগা আলাগ আলাগ ভিউস খান শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ আর আপনি খান সবই 11 বাজে আঠাতে আর বি একটা লাইভ ফোন ইন প্রোগ্রামটি বি হিসালো বলে কারণে আপনি খান সবকে ইনভাইট করে আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রোগ্রামত শেষতে দিয়ে আছে সার্ফা রোশ ফিল্মর কুমার সানু আর অলকা ইয়াগনিক অবস্থে মিউজিক দিছে জতীন আর ললিত লিরিক্স সমীর মাই ডিয়ার ফ্রেন্ডস লাভ রেইন অ্যান্ড মিউজিক পারহ্যাপস দ্য থ্রি মোস্ট বিউটিফুল কম্প্যানিয়ন্স লাইফ ক্যান অফার টু আস রাইট তো আমি খানি ইটু লগা একটা রোমান্টিক ডুয়েট লগতে আমি খানি ইউটিউব প্রোগ্রাম শেষ করে দিব মন আছে শুনি কিনা এনজয় করবি সার্ফা রোশ ফিল্মর কুমার সানু আর অলকা ইয়াগনিক অবস্থে আর এই পিছিয়ে আপনি কান শুনে যাব ওয়ার্ল্ড নিউজ দিল্লিপার রিলাই করে দিয়া 10:20 তো মাই ডিয়ার ফ্রেন্ডস দিল দেন হ্যাভ এ গ্রেট আওয়ার্স আহেড আর আমি খানে 11 বাজে তাতে লগ করে হবো

0: রাইটার, আমি বুঝিয়েছি কি আপনি ভি একটা অরিজিনাল সং কম্পোজ করেছি কইনা না? তো আপনি একটু গানা ইন্সপায়ার হই গিনা লিখিয়ে দাও, আমি হানা লিসনার্স কে অল্প কই দিব।
1: আচ্ছা, সো তো গানা দেখে না মূলা সাথে একটা ডেভিড কইনা, তার বেশি হেল্প করছে। বিকজ মুই এভরি টাইম মুই নিজের ছোট, আই মিন মুই নিজের লা ঢুকাই ঢুকাই না গানা দেখে না, আই এম শাই, লাইক মানুষকে দেখাই না, তান কিবা একটা ভাবিলে কিনা না, মানে ইনসিকিউরিটি হয়। তো মাই আঙ্কল তার লা সাদির কারণে লিখে লাসে এই গানা। তো মূলা আঙ্কল মুজে কিসা মারি দেখছ, তাই মুই কইছি মূলা আঙ্কল আই এম গিভিং ইউ 4 মান্থস,
2: ওকে
1: 4 মান্থস যে যে মূলা ওয়েডিং নাই গেতে, মূলা ওয়েডিং দে গানা করব বাট ইন ওয়ান কন্ডিশন, তিলা অরিজিনাল করব দে কইছি মূলা আঙ্কল। তো মূলা আঙ্কল বি হি ইজ এ গুড মিউজিশিয়ান, তাই ড্রামার রয়েছে মেটাল ব্যান্ড একটা লানা। তো তাই মুই পুশ করছি অরিজিনাল একটা বানানে, তো মুই ব্লু প্রিন্ট লুই যেছি মূলা সাথে গে। তাহলে লাস্ট স্টোরি দো তাই বা কোয়া, তাই লামাই কি দো হেভেনলি গিফট নিশ না না গড ওয়া ব্লেস করে লা, তাই কি না কই না ব্লেস করে নি না, আচ্ছা এই তুমি মুই ওয়া থেকে গিফট দিয়ে আছে দে কই না দিয়া নিশ না না ইনা আছে। তো মুই যেন কানে একটা ইনা লা আইডিয়া লিখি বলে মনে আছে কি না কইছে ওদের সাথে গে। তো তাই চলো চলো লেটস ট্রাই কই না, তাইবি তাইলা সাইড দিছে মুই মোলা অন লুক মশলা ডালিছে কই না, we came up with that song na heavenly gift god, so I'm very thankful to him also. And then tai la support or guidance na lagile na original win online na tai ni sna la sna, because most from kind is in mila ni jola work ba ni di kawale na na, so very thankful to him also. So experience has been good.
0: Okay.
1: Songwriting day, yeah.
0: It's good to know. So, Heavenly Gift kwa to, ito gana do, gospel love song inspired by the themes of marriage and spiritual unity. Kui di siya, story do, without a song will be incomplete. To, mala, dear listeners, san kane, apne ito gana do, guide di bina.
1: Okay.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেকআপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবল মদত দিয়ে আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 1166 66
1: কল করবি News, music and entertainment. This is FM Trakuban. FM 103 megahertz.
2: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Abani khan sob ke program ne swagat kori ase Akashvani Kohima FM Trakuban 103 megahertz te. আর আপনি সবই জানি আছে এতিয়া লাইভ অন ইন প্রোগ্রাম হিন্দী ফিল্ম সংস প্রোগ্রাম ইয়াতে শুরু করে দিয়ে আছে আর মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি সবই জানি আছে আজি লাগা ফোন নম্বরটা কি আছে 0370224-3036 আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 0370224-3036 তাতে আপনি কল করবি আর আপনি ভাল লাগিয়া গীত খান আমি খানরা রিকুয়েস্ট করব পারিব আর মাই ডিয়ার ফ্রেন্ডস সদায় মই ইয়াতে কোয়া নিচিনা আপনি খান যদি এইটো ফিল্ম নহলে এইটো ফিল্ম কই কিনা একটা অপশন ভাবি কিনা থাকে বলে মই কই দিয়ে আছে কেলে মানে আপনি খান রিকুয়েস্ট করা সব গীত কান্দ আমি খান লাগা মিউজিক ব্যাংকতে না থাকে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান সবই ফোন উঠাবি আর টাইল করবি 0370224-3036

0: মই আগতে আপনি কথা পাতিয়া মই ঘুরি আছে কাম করব লাগে
1: নয়
0: আচ্ছা ঠিক আছে টেকা লড়া কাম না করে কিনা বহিলে নহব আর
1: টিকেট
0: করে দিব মন আছে
1: অঞ্জলি বসুমতারী ভাইকন মুন্ডা প্রেমিকা তিবা অমল বসুমতারী হিতেন্দ্র দাস বিমল বসুমতারী আর রকুবেলা মিঠা আর যো দূর সে কল গে রাহে উনকে লিয়ে
0: আচ্ছা ঠিক আছে আর বেশি তিরি আপনি লগতে কোটা না পাতি কিনা থাকিছে কিবা আপনি কল করা নাই শুনা তো শুনি আছে বোলা
1: কল মই কৰি আছো তঞ্জন স্যার কিন্তু লাইনটো পোৱা নাই
0: আচ্ছা লাইনটো পোৱা নাই
1: আজি পাইছে আৰু
0: ঠিক আছে আজি পাইছে ভাল আছে কোটা পাতি যে ভাল লাগিছে তো শুনি বলে আপনি রিকোয়েস্ট কৰা লাগি গীত
1: ওকে থ্যাংক ইউ স্যার
0: ইয়া ওয়েলকাম
1: বাই
0: বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খালদা গা রেগুলার লিসনার থাকি আছে মাজুরি আসামরা দীপাশিষ হাজারিকা আর তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব মে হু না ফিল্মরা সোনু নিকাম আফতাব সাবরি আর হাসিম সাবরি লাগা অবস্থায় মিউজিক দিছে আনু মালিক লিরিক্স জাভেদ আখতার শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: Well, my dear friends, over the next caller, thank you. Hello.
1: Hello.
0: Hello. Kun kui ase?
1: My bale bata karmiangla mara sikari rumbar koi se oru.
0: Okay, sikari rumbar bishi din pasude kota pati ase apni logore kini ka bhala se na?
1: Bhala se sir.
0: Program ni swagat kure ase aro kobo aji kundu gift kuni bhala jaise. Acha dan
1: dan hobo niki.
0: Film laga naam kobo aro ekbar.
1: Dan dan mitun chakur boti.
0: Dance.
1: আরে মো সোলি বিটে মারং ফারপি
0: ওকে
1: হারসিং রং ফাল সিমলং ফারপি সিনা রং ফারপি আর আপনি লাগা সব আগে খান লাগা
0: ওকে থ্যাংক ইউ সো মাচ আর আজি
1: তো দম লাগা আপনি কথা তো আমি তো পারে হলে যে মই তো লাগা দিতে ইমান কবলে টান হয়ে আগে তো মই তো দেমাকো হে কাম করে তো মই লাগা তো
0: আপনি
1: কাম করে যে লাগা কথা তো লোক তো মই তো দম পারে সা দেই
0: আপনি জিনিকা কুই আছে ইটু হি নাগামিস আছে নয় মানে বুকি খুঁজব পারি আছে ইকো নয়
1: বুঝিব পারে না
0: ওই তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ
1: ওকে
0: কাটম তো মাই ডিয়ার ফ্রেন্ডস

0: Well, my dear friends, আমি খেলো ওদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো হ্যালো হ্যালো নমস্কার, হু ইজ কলিং? ওকে, কলমণি বৰা আপনাকে প্রোগ্রামে স্বাগত করে আছে। আর কব আজি কোন গীত শুনব মন যায় আছে? ফিল্ম লগা নাম আর ইপা কব,
1: প্যার কি দেউতা,
0: প্যার কে,
1: প্যার কি দেউতা,
0: প্যার কে,
1: প্যার কি দেউতা।
0: হ্যাঁ, মই চাই আছে
1: মিথুন চক্রবর্তী দাদা।

0: Well, my dear friends, I'm Nikhan Mesh, and I'm Nikhan Enjoy Kurese, Agashwani Kuhima FM Chaguban, 103 Megahertz Day. Ariyata Mikhalaga, next caller with Akiyase. Let's check out who is the next caller.
1: Oh, hello, sir.
0: Hello. Sikari Rongpar?
1: Oh, hello. Karam, sir.
0: আরে আজি তো হলি দুই পার লাগাই আছে আপনি কিসমত
1: গে ও মই একটা কম কারণ অর্জুন গান হবো নাকি
0: কারণ অর্জুন
1: কারণ অর্জুন বন্ধন তো প্যারি কা বন্ধন হে জন্ম কা সঙ্গম হে তো গান একদম মই সলি বেশি পছন্দ আছে এই গানে
0: কারণ অর্জুন ফিল্ম রা
1: অ অ অ অ
0: বন্ধন
1: বন্ধন তো প্যারি কা বন্ধন হে ফিল্ম লাগা নাম তো
0: কারণ অর্জুন ব্রা মই মানে আপনি টাইটল তো কব ইয়ে পন্ডান্ত ইয়েস ইয়েস বাইসে ঠিক আছে আর কোন কোন কে টিকেট করে দিব
1: টিকেট তো সেটা মই তো মই সলি এই দি হ বিল্ড মারো কে থারপি আছে মো ভাই রিটার হ হ্যাঁ তো তিন জন হই উনি কইছে তো
0: তিনি জন হই মানে
1: একদম মানে ফুর্তি করা ঘর থাকা যায়
0: আৰু আজি কি ভাবি কিনা দুই পাৰ কল কৰিছে না পোলা পি নিগা ট্ৰাই কৰি থাকে
1: অ পোলাও তো মই তাত উত্তৰ থাকিছে হলে দি এত তো কিমা হয় ইমান হনি দা এই গান তো মানে পাহৰি বুলি মই পছন্দ গান হেতু তুমি দান্দা তো
0: ঠিক আছে ঠিক
1: আছে আৰু নৰজন হে ফাস কইব লাগে কছ যে মুকে
0: ঠিক আছে তো মই ইয়া পজাই দি আছে হনি কিনা এনজয় কৰিব দেই
1: অ তা ঠিক আছে কাৰণ দেই
0: ওকে গাৰ্ডম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস শিকারি রং ভাল লাগা গীত তাই রিকুয়েস্ট করল আমি খান শুনি হব কারণ অর্জুন ফিল্মরা কুমার সানু উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক অবস্থায় মিউজিক দিছে রাজেশ রোশন লিরিক্স ইন্দিফা

0: পানী গিৰিছে?
1: হয় হয়।
0: আচ্ছা, ফ্লাড তো হোৱা নাই?
1: বৰফ নিচিনা পানী গিৰি থাকিছে।
0: আচ্ছা, তো ভাল কপৰা যে আজি তো গৰম ইমানমি নহয়। আৰু আজি কি কাম কৰি আছে তো?
1: আজি তো মই ঘৰতে থাকি কেনে আছে, বাচ্চাটো লৈ কেনে আছে ঘৰতে।
0: বাচ্চা লৈ কেনে
1: আজি? হয় হয়।
0: আচ্ছা, আপুনি কিমান বাচ্চা আছে? আপুনি কিমান বাচ্চা আছে?
1: মইতো মই লগা বাচ্চা নহয়, মই লগা ককাই লগা বাচ্চা থাকি আছে।
0: আচ্ছা,
1: মইতো সাদিবি করা নাই।
0: ও সাদি হোৱা নাই?
1: টেকা লৰা থাকি আছে। হয় হয়,
0: ঠিক আছে ঠিক আছে। তো আপুনি কি দিয়া সাদি হব, খবৰ দিব দেই।
1: হয় হয় হয়, আহিব আহিব।
0: আৰু থ্যাংক ইউ সো মাচ ফৰ
1: কলিং। এতিয়ালৈকে গাৰ্লফ্ৰেণ্ড দিবলৈ তো ভাবা নাই, হলিবি আকাশবাণী যে গাৰ্লফ্ৰেণ্ড ভাবি কিনা থাকি আছে। হয়, আকাশবাণীৰ লগত যদি থাকিবলৈ বহুত ভাল লাগে। আৰু কেতিয়াবা তো হলে এজন কেতিয়াবা শুনিব নাপালে পাতবো খাবলৈ মন নাযায়, হয় কিনা যায় থাকে।
0: আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপুনি লগা রিস্তা এইটো নিচিনা বানাই কিনা থাকিবি আকাশবাণী এফ এম ছয়গবান লগতে। আৰু হতাই কল কৰি থাকে, হতাই মেসেজ কৰি থাকে, বেছি খুশি পা জানাই দি আছে। আৰু আজি শুনিবলৈ আপুনি রিকুয়েস্ট কৰি লগা গীত।
1: হয় হয়, থ্যাংক ইউ,
0: ইউ আর ওয়েলকাম। বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাল বসুমতী সুনীত বোর আসামরা থাকি আছে মিখাল নগর রেগুলার লিসনার। আর তাই কোয়া নিচিনা তাই তো হলে এফ এম ছয়গবান শুনিয়ে নাই, কলে ভাত সাত পানী খাবলৈ নাই, মন নাই কৈ আছে। তো এইটো নিচিনা তাই হার্ড ফ্যান এফ এম ট্রাকমেলা থাকি আছে। তো তাই সেই রিকুয়েস্ট করা লাগা গীত আমি কান শুনি হব, আর এইটাই আজি লাস্ট গীত হওয়া হব। আর থ্যাংক ইউ সো মাচ, আপনি কান কোন কোন কল করেছে আপনি কান সবকে বেশি খুশি বা জানাই দিয়ে আছে। আর কোন কোন লাগা কল লাগিয়া নাই, নেক্সট টাইম যে হলিবি ট্রাই করবি, আপনি হাতে কথা করবলে রক্ষি থাকিব। তো শুনব উদিত নারায়ণ আর অলকা একনিক অবস্থায় খুলি নম্বর ওয়ান ফিল্মরা, মিউজিক দিছে আনন্দ মিলেন, লিরিক্স সামিয়া। শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6 6 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এই জানকারী NTEP দিয়েছে।

Well, lovelies, আপনি গানে দিয়া গীত শুনিছে দবাং থ্রি লাগা মুভি ব্র গীত নাম থাকি যে ইউ গার কে আর সালমান খান বয়াল দেব লাগা আওয়াজে তো ইয়েস লিসনার্স আমি খান লাগা অরিজিনাল প্রোগ্রামটা আছে এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম আর আমি তো একদম খুশি ব্রা এইটু ডাইয়ার গুণা রুখি থাকিছি আপনি খান লাগা প্রোগ্রাম গানা খান চয়েস খান তো বজাই দিবলে হলি বি ইতারা আপনি খান লাগা মেসেজেস খান আমি লব নাপারি না আছে আর বাড়া তাক আমি খান খুশিস করে আছে এইটু রিসিভ করলে তো আপনি খান লাগা মেসেজেস খান কী দিয়ে আহব এই টাইম আমি যে উলিবি এইটু টাইম দিয়ে বঞ্চিসি গলে আপনি খান লাগা মাং করা কেট খান তো বজাই দিবলে আছে হলিবি ইয়ার কারণে ইয়াদি আমি গানা খান তো বজাই দিব তো আপনি খান জুড়ি কিনা আমি খান লোটি এইটু আগাশ ওয়ান এফ এম ট্রাই করবেন 103 মেগাহার্টজ এ কি সাত মিলি কিনা গানা খান তো শুনি থাকিব কিনা আপনি খান গিয়ে অনুরোধ করে আছে আমি দোসরা গীত একটা বজাই দিব ইয়াদে আর এইটু আমি একদম খুশি বালা গীত আছে আই হোপ ইউ অলসো লাভ লিসনিং টু দ্য সং আর গানার নাম আছে ইগা মোলাগট আর এইটু ড্রিম গার্ল লাগা মুভি বাদে আছে আলটামাশ মিট ব্রাদার্স অ্যান্ড বালাক মোচাল শাহিদ মালিয়া লাগা আওয়াজ দেয়

Haji Lovely, Zamnia and Jagate on a leg, Gully Boy Lagamu Radioshi, Train Song, Ragu Dixit, Aro Kash Kalagawaste, Agami Yadi Dosra Gatekta Bajai Dibo, Aro Itu Gato Ele, Friends Be Family Hey, Itu Gatla Namaste, from the movie Hamchar, Aman Trika and Rajiv Sundarisan Lagawaste, to Haji Amikan Zendikede Manohan. কিছুমান মানুহ লগ পাই থাকি চাদিবিলাক আমি লগ পাই থাকি আৰু কোনোবা চাদি কান্দ একদম ফেমিলি নিচিনা আমি খান লগা মন ওচৰতে থাকে এইটো আপুনি খান বিনিয়া থাকিব পাৰে আমি গানিটো আমি খান এফ এম ট্ৰাইক ফেমিলিটো একদম আচল ফেমিলি নিচিনা যে আমি সব গানিটো বজাই দি আছে এনেকৈ এনজয় কৰিবি।

0: আপেতে বাচা বুকি গিনা পুইলা দিন মইনা হওয়া সময়তে এইচআইভি আর সিফিলিস কারণে টেস্ট করিব লাগে
1: এইচআইভি থাকা মা একজন লগত পড়া এইচআইভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচা লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: এইচআইভি টেস্ট করিবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করিব পারিব
0: জানকারী এটা আপনার কে দিয়ে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা

0: গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছি ইমকুং নংলা। পহেলা হেডলাইন্স। চিফ মিনিষ্টার নিপি রিবা সেন্ট্রেল লগতে স্টেট লাগা হাইওয়ে আর উন্নতি দরকার কান্দে মাদাত দিবলি অনুরোধ করেছে। নাগাল্যান্ড বা ইলেকট্রাল রোলস লাগা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কারণে তৈয়ার করে আছে। মিনিষ্টার রাজনাথ সিং বা কৈছে কে সরকার বা উন্নতি আর ন্যাশনাল সিকিউরিটি তো একই রাস্তা দিয়ে বাড়াই দিয়ে আছে। আর পি এম শ্রী গভর্নমেন্ট হাইস্কুল মিরহিমাবরা নাগাল্যান্ড প্রি সুপ্রডো আন্ডার 17 গার্লস টাইটল দু জিতিছে। এতিয়া পুরা খবর। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিপিউরির লগতে ডেপুটি চিফ মিনিষ্টার স্কান টি আর জিলিয়াং আর ইয়েনথং পেতনবরা ইউনিয়ন মিনিষ্টার ফর রোড ট্রান্সপোর্ট আর হাইওয়েজ নীতিন গাডকারীর লগত নাই দিল্লি লগ রয়ে কিনা স্টেট লাগা ইনফ্রাস্ট্রাকচার উন্নতির কারণে চর্চা করেছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিওবরা কৈছে ডেলিগেশন বা নাগাল্যান্ড লাগা ন্যাশনাল হাইওয়ে টি রখাই থাকে প্রজেক্টস মিলাই কিনা ফুটহিল রোড আর দুসরা দরকার করিডর্স কান্ড ন্যাশনাল হাইওয়ে হিসাবে জানাই দিবলি আর রাস্তা কানেক্টিভিটি সুবিধা করে দিবলি অনুরোধ করেছে। শ্রী গাডকারীর এক্স ডি আপডেট করে কৈছে কে মিটিং বা প্রজেক্টস কান ঠিক সময় খতম করে কিনা স্টেটি কানেক্টিভিটি মজবুত করে দিবলি আর সুরক্ষিত লোকটি জলটি আর পরিশান না থাকা সাফার নিমিত্তে চর্চা করেছে। একটা আলাক মিটিং দি চিফ মিনিষ্টার রিওপরা ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার নির্মলা সীতারামন লোকটি লোক করে কিনা রেভিনিউ ডেফিসিট গ্রান্টস রখাই দিয়ে পাশে সেন্ট্রেল মাদত মাঙিছে। শ্রী রিওপরা স্পেশাল এসিস্টেন্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিম নিচিতে স্টেট লাগা উন্নতি দরকার কারণে মাদত দিবলে অনুরোধ করেছে। নাগাল্যান্ডে ইলেকট্রাল রোলস লাগা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এস আই আর কারণে তৈয়ার করে কিনা ডিস্ট্রিক্টস কান্ডে ফিল্ড পার্সোনালস কারণে এটা ট্রেনিং প্রোগ্রাম জারি যায় আছে। জনপদটি ইলেকশন অফিস প্রায় একটা ট্রেনিং প্রোগ্রাম দু 23 সুপারভাইজার্স কারণে রাখিছে। জুন কান লগতে ইলেকট্রাল রোল রিভিশন এক্সারসাইজ চাই কিনা হাউস টু হাউস ভেরিফিকেশন সময় বুথ লেভেল অফিসেস বিএলওস লাগা কাম খান চাই কিনা ইলেকট্রাল রোলস লাগা সাহি আর খোলা আর সাফাবরা আপডেট করে বলে জানাইছে। ছয়টা আসেম্বলি কনস্টিটুয়েন্সিস বা বিএলওস কান কারণে তিন রাখিয়া ট্রেনিং খতম করার পাশে প্রোগ্রাম রাখিছে। একই সময় শ্যামাদর দি একদিন রাখিয়া ট্রেনিং বিএলওস কারণে ডেপুটি কমিশনার অফিসটি রাখিছে। অফিসেস লগতে এস আই আর এক্সারসাইজ মন দি কিনা ইম্পার্শিয়ালি আর ডেডিকেশন লগতে করি বলে অনুরোধ করেছে। ট্রেনিং বা ভোটার ভেরিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন আর বিএলও অ্যাপ চলাবলী লগত প্র্যাকটিক্যাল সেশনস টু নতুন ইলেকটর্স বদলি করিয়া মরিজা আর ডুপ্লিকেট ইলেকটর্স পেহচান করিয়া খান কভার করেছে। ডিফেন্স মিনিষ্টার রাজনাথ সিংরা কৈছে কি সরকার লাগা কাম তো একটা ইন্ডিয়া যোন সীমা খান খালি সুরক্ষিত রাখে নহয় কিন্তু বেশি জোরাই দিবলে আছে। তারপর কৈছে কি সরকার বা ইটু হিসাব উন্নতি আর ন্যাশনাল সিকিউরিটি আগে বাড়াই দিয়ে আছে। বর্ডার রোড অর্গানাইজেশন টেক সিম্পোজিয়াম নাই দিল্লি কথা করে শ্রী সিংরা কৈছে কি সরকার লাগা ভাবনা তো দূর এলাকা দিয়ে থাকিয়া কোনো জানতা খান মেইন স্ট্রিম বা কাটি দিয়া হিসাবে ভাবনা করি বলে না দিব।
1: हम समझते हैं कि जिस देश का इंफ्रास्ट्रक्चर मजबूत होगा उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। और साथियों, हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
0: ডেপুটি কমিশনার কহিমা বি হিনকপু চেম্বরা ডিস্ট্রিক্ট লাগা কিছুমান ভাগতে আফ্রিকান সোয়াইন ফিভার ই এস এফ আউটব্রেক হওয়ার পাশে কন্টেইনমেন্ট গাদাম খান জানাই দিছে। ওদর হিসাবটি এ এস এফ তো ভিজোচা বস্তি ভিজোচা এল খেল আর ফি খেল কহিমা ভিলেজ আর রাজা এরিয়া জিজেন নদী সামনে ন্যাশনাল হাইওয়ে 29 কনফার্ম হয়েছে। ইনফেক্টেড জায়গাবরা 1 কিলোমিটার রেডিয়াস টু ইনফেক্টেড জোন হিসাবে জানাইছে আর 10 কিলোমিটার রেডিয়াস টু সার্ভেলেন্স জোন হিসাবে জানাইছে। এফেক্টেড জোনস দিয়ে গাউরী আর গাউরী প্রডাক্টস আনিয়া আর লই যা খান মানা করে দিছে। এটু এরিয়া দিয়ে গাউরী মাংস দোকান খান সব দোসরা নোটিস না দিয়া তাক বন্ধ রাখি বলে আদেশ দিয়েছে। গাউরী পালিয়া খান লগতে ভিজিটার্স মানা করি বলে হোতা হিসাবে ফার্মস খান ডিসইনফেক্ট করি বলে আর আজানাক বিমার নহলে গাউরী মরিলে জলদি রিপোর্ট করি বলে সালা দিছে। অথরিটিস পরা গাউরী মরিয়া খান ঠিক নিয়ম দিয়ে ডিসপোজ করি বলে আর নদী নহলে খোলা এরিয়াস দিয়ে নাফিলা বলে জানাইছে। মানুষ খান লগতে আনজান সোর্স পরা আনিয়া মাংস নাখা বলে সালা দিছে। আকাশবাণী কোহিমাৰ আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনবর কারণে আমি খান লগা এক চেণ্ডেলস এ আই আর নিউজ চেলার্স আর এ আই আর আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবি। আপনি খান বা এই খবর নিউজ অন ইয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমাৰ শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান চামলগা খবর শুনে আছে। জনবতু ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ফর পি এম বিশ্বকর্মা স্কিম ব্রা একটা রিভিউ আর প্ল্যানিং মিটিং আজি রাখি কেন স্কিম বার হাই যা সাই গেছে আর ইমপ্লিমেন্টেশন সামনা করবলে চর্চা করেছে। মিটিং ডেপুটি কমিশনার ধারাম রাজ ব্রা চেয়ার করে স্কিম লাগা ঠিক ইমপ্লিমেন্টেশন কারণে স্কিলিং আর ক্রেডিট ল্যাঙ্গুয়েজেস কান দি দরকার হিসাব জানাই দিছে।
2: One is regarding the skilling part, second is regarding the credit outlay part. So PM Vishwakarma, in a nutshell, some artisans are there, they have to apply for the scheme. They will be trained, they will be given some allowance for training. When they are trained, they are given a certificate. Then on the basis of that certificate, they apply for a loan. So that's how the livelihood of these artisans is secured.
0: শ্রী রাজপা ডিপার্টমেন্টস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আর ট্রেনিং এজেন্সিস মাঝে মিলাজুড়ে তাকত করে কিনা আর্টিসানস কারণে আউটকাম সুধার করে দিবলে অনুরোধ করেছে। ডিসি বা মান্থলি রিভিউ মিটিংস বা কাম বাড়াই থাকিয়া চাবলে দুঃখান দি ফেসলা করে বলে আর এলিজিবল আর্টিসানস বা স্কিম নিচে দিয়ে ফায়দা পাবলি দিবলে কয়েছে। Department of Social Welfare by Scholarship for Persons with Disabilities State Scheme laga online application to academic session 2026 karne janai gina July 20 tarikh tak khula rakhibole ase।

0: All right, listeners, we have the first call coming in, so let's see who it is. Hello, good evening.
1: Hello.
0: Hello. Good evening, Roko Vile.
1: Yes.
0: Kinaze, Roko.
1: Sir, I live late night.
0: Oh, late night. Agya wa jishnay day jishya.
1: Teen pa jaza ahay na.
0: Oh, ajiki pani gishnay na ito de?
1: Pani pala na do.
0: Oh, kali rati do puri gishnay na alap.
1: Puri se, ajay morning bhi puri se.
0: Acha.
1: Thik pura puri se.
0: Oh, to alap to thandoy na tiki wadadam de do?
1: Pani pura tamde thanda hoy na ola do gorom do. Ite do chula ya go. August বেশি গরম হল
0: আরে পাই নাই
1: আরে লাইক টু মান বি এস ও
0: তান ইদু বনাস নি কুম্বা কুম্বা জায়গা দিনা
1: ইতো নাগাজান পাওয়ার হাউস তে ট্রান্সফরমার বি এস ও বিষয়
0: আচ্ছা আচ্ছা তো অল্প তো টাইম লাগিও তো
1: আরে লাইক দিলে বি ব্রাইট না হই তো
0: হই না তো ইদু অল্প
1: কেন্ডল জ্বলাই নিছ না রে আই
0: আর জি কোথায় জানালা
1: আই ওয়ার্ক আপ সাই সাই না ঘুমাই ঘুমাই না অফিসলে লাইট লাগা না
0: আচ্ছা তো আপনি ফাইনাল তো কোন সাপোর্ট
1: স্পেন এ ওনি ইয়া নো হিসাব সে
0: তো আপনি স্পেন কে সাপোর্ট করে যান
1: মই আর্জেন্টিনা রে বিয়া দে না আমি ইসে ভক্ত আনো স্পেনি সাপোর্ট আছ
0: ওই টিম বি তুই তবে নি বালে
1: আছে ও তুই তবে বালে আছে ওনি রে মই হেনে মানে আগে হতি হতি কিনা যাই থাকা তো স্পেনি আছে মেজরিটি আছে
0: আলু সব পিছি দেয় কিনা ও না খেলা পিছি দেয় তো আচ্ছা রুকো আপনি আজি কি লাগা না বুঝাই দিব মই
1: সিনাইন তো লাগা
0: সিনাই আচ্ছা আচ্ছা
1: সিনাই সিনাই তো
0: আচ্ছা কি লাগা না বুঝাই দিব
1: ব্লু ব্লু আইস crying in the rain there,
0: blue eyes
1: yeah

0: All right, listeners, we have the next call, so let's see who it is. Hello, good evening.
1: Good evening, sir.
0: Good evening.
1: This is Amal Basumatari from Rangapara, Sonitpur, Assam.
0: Yes, Amal, how are you today?
1: I'm fine. And you?
0: I'm fine, thank you, too. And what did you do today? Ajkia ki apni?
1: আজি তো
0: ঘরতে থাকি আছে আজি আজি তো কি আজি তো কি না ঠান্ডা লাগিস না
1: আজি তো আজি দিনটো পুরা দিনটো অলপ অলপ বরফুন গিরি থাকিছে তো আজি বেশি গরম হয়ে যা নাই
0: আচ্ছা তো অলপ এটাই বল না
1: আজিতে গানটো বিচারি লম আর তারপর কথা করিম
0: চলো চলো কবি কোনটো গানটা বাজাই দিব
1: জাস্টিন বিবার লাগা লেট মি লাভ ইউ গানটো বাজাই দিবি
0: জাস্টিন বিবার লেট মি লাভ ইউ আচ্ছা ডেডিকেশন আছে নাই
1: ওই ডেডিকেশন আছে তো
0: চলো কই দিবি
1: সবচেয়ে কইলা শুনিব রকমিলে মেঠা চুবাকে জমির আকুম জমির কালিদা জমির অভিন আতলি রমেশ পাত্র বিমল বসুমতারি যোগেন্দ্র রংটি আর ভাইকন মুন্ডা
0: আচ্ছা
1: সুনিতা বসুমতারী অঞ্জলি বসুমতারী অস্মিতা বসুমতারী ওল্ড লাভলি লিসনার
0: আচ্ছা
1: আর বল টু ইউ স্পেশালি
0: আচ্ছা থ্যাংক ইউ আর বল বাত কইছতে নাই
1: বাত খা নাই তো এটা মই বাত কা টাইম টু
0: গানা বজাই দিব লেট মি লাভ ইউ টি জি স্নেক ফিচারিং জাস্টিন বিবার লাগা আপনি
1: কথা করে বেশি ভাল
0: লাগিছে একদম খুশি পাইছে আমল DJ Snake featuring Justin Bieber.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি
1: বিপি হারিব দেশ জিতিব
2: কিছু জানকারী NTEP বার দি আছে

Hello lovelies, ami khan laga program ses korbole sev ja minute pa jena ase ami khan laga studio clock la hisab de sai lido to yadi ami last gear ekta bajai dibo aro ami khan sob yadi kiman tune tune kona ase sob ki dangor khushi chanai de ase ami khan laga program agajone fm track 116 megahertz to last program ase aro 10 baji de ami khan laga transmission aji khani bon go jabo hole bi ago 6 বজে পালোইনা কালি আমি খান ওয়াপাস আই বলে আছে রাত 10 বজে তক আপনি খান কি পুরো প্যাকেজ নিউজ মিউজিক আর এন্টারটেইনমেন্ট আনি বলে আছে এটা গানে আমি টাইম পাদাম দে আর ফ্রি হওয়ারাম দে অ্যাজ ইন আমি আন কাম থাকিলিবি ব্যাকগ্রাউন্ডে শুনি থাকিবি আকাশবাণী এফ এম ট্রাক ওয়েন আমি খান লগতে হরাই দিন জুড়ি থাকিবি কিনা সবকে অনুরোধ করে আছে আর আমি ওয়াবাস নাহয়া তক স্টুডিও দিয়ে আপনি সব ভালো থাকিবি খুশি থাকিবি অ্যান্ড ইয়েস প্লিজ স্টে সেফ আউট দেয়ার অ্যান্ড অলসো স্প্রেড লাভ অলরাইট সো মানে কি মরম দেখাই না থাকিবি কই না আগো মিট করেছে তো লাভলিজ ইয়াদি লাস্ট গেট তো বজাই দিয়ে আছে গেট আছে আর জো বা লাগা মুভি বাদি আছে ইয়া আলি আলি সুদেশ বসলে লাগা আওয়াজ দে আর ইটো গেট লগতে আমি ইয়াদি আমি খান লাগা প্রোগ্রাম পুরানি গেট হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম শেষ করে দিয়ে আছে হ্যাভ আ লাভলি ইভিনিং আউট দেয়ার অ্যান্ড ওয়ান্ডারফুল নাইট অ্যাজ ওয়েল তো এরিয়া সময় পৌঁছে যাইছে গুড নাইট কোলে লিসনার্স খান কিমান চুনি দিয়ে তক চিন কোন আছে আপনি খান দ্য বেস্ট The best of the best listeners, I say, yeah, I mean, last tag, jury takia kane, and also a lovely and a beautiful good night to all of you. All right, lovelies, konnichiwa, kali pojo, amihan wabazai ulasi, chai bajidi, so stay tuned in for that. And with this, amihan says kudiasi program, and also our transmission here at Agashwan FM Track 1.